0: Beijing Longchen Nianzhi Li Gong, Kangui Longchen Jie Sunda Qizhi Lianzhen Ge Gegen Lo Zhen Nianma Yin, Tsoma Kan Zang. Tini Longchen Goma Ge Nang La, Da Nga Zu Ming Ge Nang Ya Xie Ba Xie Di Ge Nang Ni, Da Ming Dang Tsi Ge Qi Par, O Da Di Ni Yi Gor La, Nga Zu Ndo Di Ji Tini Xie Ya Ba Tin Zhi Ji. Tini Dil De Dang Zhel Di Nga Zu Longchen Di Ge Tan Ju La, Da Zhuwa Ni Ge Yo Ba Ri, Tini Dil Tong Ma Ra Zhuwa Di Ni Ji Gor La, Sa Xin Ndo Di Ji Zo Ji Di Yin. Zhuwa Dangbo De Gang Ri Yi Se Ba Yin Na, Da Da Zhi Ge Nong La, Tsu Sen Ji Ya Jil, Tini Ming Dang Tsi Yi Xie Ba, Da Di Ga Ji Da Ming Zi Ni Na Chi Par De Ji Dar Nye Gu Ge Ri Se Ya De Ri. Da Nga Zu Long Sen Goma Nong Xie Yo Ri, Pe Ji Da Zhi Ge Nong La, Tsu Sen Se Ya Ji, Xie Ge Yo Ri. Yi Ge Dang, Ming Dang Tsi Xi, Yi Ge Yi Tso Ba Da, Ming Yi Tso Ba Da, Tsi Xi Tso Ba Se Ni, Sen Xie Ge Yo. Da Di Ga Ji Da Ming Dang Tsi Xi Se Ya De, Da Ta Ji De Go Nga Wan Ra Bo Ji Sun Ge Yo Ri. Tā tī kī chēpā tā kāntī jī rēsē tī rā, tsō sēng kī yājār kī mīng sē tē, tēn jī ngō tsam tē bī kī rā jī ngī rēs. Wā tsam rā tē kī tēn jī chēpā tā kī bā tē kī kī wā rī. Tā nē, tsō sēng kī yājār kī cik tē kāntī jī rēsē nā, tā tēn jī ngō tā chēpā rā jā nī tē bā, tā tsō tē tēn jī chēpā rā tē tē bī kī rā tē rī jī ngō rī. Tēn jī yēn bā yēn tsā, jī kī tēn jī chēpā rā tē ngī wā rī, jī kī tēn jī chēpā rā tsā wā nī nī mē tē bā jī ngō. Tēn jī rā, tē chā nī, nī mī tā cī nī tā ngā wā rēs. Tā tē ngā tsō bē jīng rā bō jī tō nī xie yā bā yē nā, tē nī, bē chā yā nā ngā tsō gā wā tā bī kī jū bī kī rā tā bī tē, tā tsō sēng kī yā jā kī tē nī mīng rī sī, tsō sēng kī yā jā kī mīng rī, jīnsē chī rī sī nā gā wā kī jū bī rā tē kī, tē nī dōng dī jī tēng shēng nī bā jī ngī bō tē jī ngō tsā mā tō, ā nī dōng dī jī tēng shēng nī bā tē jī, ā nī yīb tāng khā tō lā sō bā yēn gā kī jī kō chī pā tē, kō tēng kī yō mā rī sī, gā wā kī jū bī rā tē kī, tē nī tē nī ngō tsā tē bī kī rā yēn bā yēn tsā, tē tsō sēng kī yā jā kī mīng rī sī, wē jā tā gā wā kī jū bī rā tē, tsī ā rī sī bā yēn nā tsī mā rī, tsī nā yīn jī mī jī tēng jī chī pā tēng kō kī yō rī, wē jā gā wā kī jū bī rā tē kī, tē nī ngō tsā mā tō rī tēng jī chī pā kā kī jī tēng kī yō mā rī. Rwa ta kawa ki ziyo ndi la, tiga kawa rinpo yo ka tung tung yi kawa, tini riri yin ka yana kawa chigi yin, la so ba, ani kaki ji ko chibar tingi yo ma riz. Tindri yin ba yin za, de chosan ki ya jiga min kona riz. Ta kawa rinpo, yana hupi kawa ki jibi ka jata, tabi tezo lan tsuen ba yin na, ani tiga, jata tiga, ani tenji chibar ten rogo yo riz. Pena hupi kawa ki bi kasa la, kawa ki jio te chiri se di la, ani hupa yin ba, jiga chibar tingi yo riz. Ani kawa rinpo ki bi kasa la kawa digi yipde rinpo yinpa, ko chepa de tengi yori. Tendri yinpa yinza, tenji chepa de tengi yinpa yinza, de tabate, teni chigles. Mi ma yinza ki bi jensen karari saba yina, degi tenji chepa de tengi yori. Wenja, chosu ki yajagi mi digi tenji ngo tsam tenpa, seni, ani tenji chepa de tsawa nini medepa ji gigi yori. Tendri yinpa yinza, kawa rinpo dan hupi kawa ki jubi ki dra tabate. So de, ani, teni chigres. Wenja, chosu yajagi mi ma res. Tendri yinpa yinza, teni chosu yajagi mi da chigi. Tēnī tō nāmbā kā nāngā yīmbā, wāyā, tēnī jī yīmbā shā. Tēnī chua nīmbā tā kāndrī rī rī sā na, kāwā rīmbō hī jībī kī dhā tāpā tē mī yānā cī yīn sā, yānā mīn cī nī gā yīn. Tā tē kāndrī jī rī sā nī, ngā sō chua chī kē yuwa. Tēnī tā tā, tē lā ngā sō sā lō kāndrī jī tōng kō kī rī sā na, shē tā ngā sō tī jī kāwā rīmbō hī jībī dhā tāpā lī tsua bā yīnā, shē tā ngā chā nī hī yā bā yīnā, kō mī tā cī nī gā yī rī sā. Shir mī tā cī nī gā rī sā chū kī rī. Jīn sā chī rī sā na, kāwā rīmbō hī jībī kī dhā tē kī Ani kawa yu rinpo chen ti ji ngō tengi yu rizu. Kawa yu rinpo chen ti yu rwa, ti ki ming la, ani kawa rinpo se ni, nga tsu di ji ki kisha ki gongso gwaan tang ya pa yin na, ki tega rang ri. Kawa rinpo se yu di la, ani kawa yu rinpo ti ji ngō di ji ki yu rizu. Tendri yu pa yin za, kawa rinpo hi ji bi ki jate, kawa rinpo yu rinpo ti ji ming rizu. Ani te tsia rizu pa yin na, tsia rizu. Jinsen kia rizu pa yin na, kawa rinpo hi ji bi jate ki, Ani tenji chepara yanko tengi yoris. Kawa rinpo hibi kasala cheji kawa shini, di chechi, tenji ibu rinpo yinpa kote tengi yoris. Tenji ngo kawa di chepara rinpo tenji duko yani tenbi gda chi yinpa yinza, di chiris. Tenji shir kawa rinpo hibi gda kurante, ani minda tsi nika nono roko yoris, minyi, tsi yinsa yoris. Weja kawa rinpo hibi gda te, nganzo kondi hibi go tsosan yaja ka mingte eri yisa pa yina, tsosan yaja ka mingte mara yis. Da dhiga nono tsosan yaja ka mingte mara yis. Wa te chere isa bayi na, tsosa ya jaga mingi na, tenji chepa tsawa nini mateba jiga goyori. Wenche kawa rinpo ki jibi dhata, taga, tenji chepa yanko tenga yori. Tenji yin bayi za, kawa rinpo ki jibi dhata, mingi ga tsi yin kante chere isi de, kawa rinpo ki jibi dhata, shiru mingi yin ga yin isi. Wenche tsosa ya jaga mingi de mayin isi ni. Wata te, nganzo, kariza gorogo ta, sakhin rabo chi, shena ta tenji yi chi, shi togo goyori. Tenji yin dhira nganzo kawa rinpo dhabi de, tsik tsik dhiga bayi na, karing isi goyora. Tā rīngbō tāpate tsina tsu dhiga bayi la tarins, mi chenpo de mi ches, ka chenpo de ka she tab. Wata deso te shakdangi chani ge ya bayi na ta ko min re, koranga dagi ge ngibo teda ti ko min re tega ngo tenge yore rwa. Ti indi la, wata deso te shir min yin se yore, min se yige sindi shibi ge min te ma yin se ni. Ta te nga zo chepa yi she togo ge yore. Ta chiri se di la ta kazan ge teni zhuwa dan re nga zo sahi she ji te yin.
1: Tata che ji senpa de na byo gyong lung chi nyin chi li kong kan ge son da lo chi lin chi shi hian la min tu ngan zu lin chi sen ji ro ga su hyo
0: tene ta de ring ang fo ma na xie ji de chi ri se de na a tene mi da a ci ni na ani ma zo dong wa de de shi ta me se de ma xie ji me se ya de xie dang ta lu go ge ba re wa nga zo bia qiang yang na za tang ra wu ji ren chun ba yin na ku me ta me ba se ne me dang ta de xie dang ke tuan la ji ba le ta me ba me me ba de zo den ji ba le den yin di le ta min dang ci ni le me zi yi se yin di le min dang ci ni la ku yin meng ge ta ye xie dang ge nga zo min dang ci ni le ci ni da ba ren chun ba yin na le den ma yin ba ge yin ba ge ngi bo gan de jian na den yin ji pa ru le ta ra wu di zi yong di le ta nga zo ye ra wu ji zi ge le ji yin la ji xi ma yin ba ji xi de yin la ji ma yin ba yang na ni ga yin ba yang na ni ga ma yin ba tā tēkē nō mātō nō nō rōsā jī mē bārō wā tēlā ngā tsō tā tsā sēr sē nā rā yā nā mē tsā sēr sē nā tēlē tā mē tā tsī nī nā ngā tsō mē tī tsā ngō tī sē nā gāndē rā jī tsā gō gō rē sā pā yā nā tā tēlā tsā sē nī rā wā jī yō bārē tsā sē nī yō gī bī jīn sē tē yā gōng dē ngā tsō lōng sē ngō nō nō hē yō rā wā mē kō rā nā 名字一个生的西北个名堂啊，你青年了啊，你没几只呢，干的几只个个嘞？是呢，我记得嘞，名字一个生的西北个名堂，青年就没做东西。你把它取来是的了，学名字，学名堂青年西北个就名堂啊，你青年了啊，你没干的几只是呢，啊，没做东，你把它解释。他这个弄了名字一个生的西北个名堂青年了，个没做东西是了，对了，他没做东，生着不起了。
2: 没算到不及了，没作为个是没算到不及了。这干了这些事吧，人呢？这个弄了当不得啊！你名字一个省的西北的名人了，啊，你姓名吧？听得起，你都搞不懂，俺做大哥了哇！这个名字一个省的西北的名人了，姓名吧，有点个有嘛的是吧？人呢？这有点是，他变了不及吧？人呢？俺做日系级别的，啊，你龙系级别的，啊，你沙系级别的，多系级别的，啊，你今年生个老鼠吧？级别的呀？ 我在台塑大部分村吧，人呢，台塑的这里是呢，名字一个省的西北的名人，名一个比真正这里是呢，啊，你热到弄啊，啥多拉萨巴西热热，就比个扎台塑这个啊，你让那个大一就我怎么多啊，七八的等于马人，真正一般人咋，台塑的这里是呢，啊，你名字一个省的西北的名人，人家台塑的最爱的是呢，七马人，别那热些就比个扎大扎这个，啊，你啊，让个大一个热就我马多。 अने रोटी छेगा चुं और रोटी शेमा जी रहेंगा या ना रोटी चल जाना पौंड रहेंगा ना रहेंगे लासो बा रोटी छेबा कहाँ के जी कुतेंगे हमारे इस जैसे ये बायें जा अने रो लूं सा दो ही जीबी के जाते सोते अने मिंसी एक सेंड जीबी के मिन ही ला हाँ अने ची माइन बारे इस तने मिंसी एक सेंड ची मिना ची निज मन ही बारे चले से दिने अने ची यी ला मिन माइन बागे मत देश वाया कौन तो गांसो मिन ही ना ची माइन बात तो यो रो ता ची यी ला मिन माइन बागे मत जी yoga mei se bayi na, tenyan yoga bayi se. Ta peji rabuji ya bayi na, pe na ngan zo, zidu denpi ke pejong hi jubi ke jatab. Zidu denpi pejong hi jubi ke jat te tabalan tsua bayi na, ane tege chere se na, teji tenji ngo da chiba yade tengi yore. O pejong te le chichi kandaji yoga bayi se na, ane nzi hin tana duba. Nzi hin tana duba te pejong ke chichi. Tenji le, zidu denpi pejong hi bi ka se la, pejong ke chibar se na, mudu chichi tenya ko tengi yore jatik.
0: 真正一般人咱的次年把的啊，黑马给把的，但对名字一个省的西北个名，二类是吧？那的名字一个省的西北个名就马类是。但现在搞的是吧？那名字一个省的西北个名，那等于七八糟啊，你没得把就过了，因为讲最多得比北京西北几百张这个啊，等于七八两等个多是。等于那这里是的，名字一个省的西北个名满意了，哦，次年别个没事。等于那么年子就把的。等于什么就这里是呢？他名当啊，次年个。
2: Mayimba kama, ta miya mayimba, ane tsiya mayimba, minda tsiniga mayimba tani, eyo se na, ta minda tsiniga mayimba tani yorwa, ကာကာကာငါလာဆိုပါငါဆိုစာကြီးကြီးကြီးကြီးကြီးကြီးကြီးကြီးကြီးကြီးကြီးကြီးကြီးကြီးကြီးကြီးကြီးကြီးကြီးကြီးကြီးကြီးကြီးကြီးကြီးကြီးကြီးကြီးကြီးကြီးကြီးကြီးကြီးကြီးကြီးကြီးကြီးကြီးကြီးကြီးကြီးကြီးကြီးကြီးကြီးကြီးကြီးကြီးကြီးကြီးကြီးကြီးကြီးကြီးကြီးကြီးကြီးကြီးကြီးကြီးကြီးကြီးကြီးကြီးကြီးကြီးကြီးကြီးကြီးကြီးကြီးကြီးကြီးကြီးကြီးကြီးကြီးကြီးကြီးကြီးကြီးကြီးကြီးကြီးကြီးကြီးကြီးကြီးကြ 딘들 까까까가 라서 바게 사지 이게 짱바 대소띠 아니 아 민다 치니까 마이박 엄마도 말이 안 되겠어 대체 무슨 말 다 뭐 이게 가르쳐 달다 아 니가 임바 들어와 니가 임바 들어 다 민이라 측정 임바 다 민다 민이라 측정 임바 희비까지 민다 민지 이게 쓰듯이 비 민대라 아 딘은 민지 이게 쓰듯이 비 민대 얘라 측정 임바 된듯이 에요서 봐이나 다 때짜니니 여 말 전생 가르쳐 봐이나 오 민지 이게 쓰듯이 비까지 민다 측인데 남바 끊이고 가 가정 임바 인자 어 아니 대니가 연결지 연결지 짜와니는 거 야여 말 대전에 봐 인자 민지 이게 쓰듯이 비 그 민다 친인지 바로는 맞잖아 아니 무슨 왔다 무슨 말 돌지 이 말이 왜 아 민이나 친 많이 봐 친이나 민 많이 봐 아 민다 친이가 많이 봐 그러면 근데 무슨 말 또 민지 니가 연결지 뭐지 거 야에 매 봐래 어 대전에 봐 인자 너 답을라 아 아니 어 무슨